আচ্ছা জি, এরা কি পটক মেসেজ করে দেখে না, ওরা কি পটক ইউআই কানাচ্ছে, হর কিসি কো নহি মিলতি হামারে দিল কি সুলতনত, ইহাঁ কদম রখনে কে লিয়ে সচ্চা দিল অর আচ্ছা কিরদার চাহিয়ে। ওয়াহ জি ওয়াহ, কি বাত হ্যায়, মুস্কুরাহট পর তো লাখো ফিদা হো জাতে হ্যায়, তলাশ উসকি করো জো তুমহারে আঁসু কা হিসসা বনে, দূসরোঁ কা হক মার কর বাদাম অর কাজু খানে ওয়ালে আখির মে সিফ দবাইয়া হি খাতে হ্যায় মেরে আচ্ছে আচ্ছে। হ্যাঁ জি সহি, ডেরা মনে না রকিব পচক। ডেরা মনে না অবিয়া অবিয়াই কেন রকিব পচক। The world will pour cold water on your dream and just wash your face.

আচ্ছা নো দা বিলকুল দা কিমনি গানা আচ্ছা সাই নোডে এরছ তমন ওদা চুকি গানা চি বিজিএম অতই বারে কে প্লে সা কেনা চি তস হই কেনা হল দে সারা চি কিমনি গানা মে প্লে কড়ি হো কেনা হার সারা ওরবে ওসে ভাই দেমো মেসেজ দে সাউকল আমি দে খুদায়া মাই ও মেসেজ দে সাউকল আমি দে মড়াকল চি মোবাইল বল বাসে বি আল্লাহ তার পরে শাগাকড়ি মেসম বল ওয়াজির তানে টুল মেসিন আমি দে শামিল কড়ি সাইডো ওসে ভাই বানি সিধা সে গানা ভাই ছে মিজা ডের সে তমন্না ইও জানো নে রাখান ডের সে তমন্না বেহা তমন্না ওসে ভাই সাউদিয়াত তলাইম বি আদবা আরাবিয়নো ورسرا شاشول ام اس دي ورکیچ ام اس دي نا چا اچا شول ام اس دي نا چا پشتنا وکلا چدا پس سرا شاخش ودی وچ ام اس دي بای ورتا ویل چی نورا پتا ہونشتا او چی لان لان صورتین تراول بسرا شاشول ہیرا ہندر جتمن اللہ یخدشی او چی رفات کھڑکیچ لالا ڈر ہوشاری